0: ଆକାଶବାଣୀରେ ବିଜ୍ଞାପନ କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ସାରା ରାଜ୍ୟରେ ଖେଳେ ଗୁଞ୍ଜରଣ।
1: শ্রোতবন্ধু আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র মিডিয়াম ওয়েভ আম কেন্দ্র কার্যক্রম প্রচার হচ্ছে 248 মিটর তথা 1206 কিলোহার্জ এবং এফএম মাধ্যমে 100.3 মেগাহার্জ যোগে ও নিউজ অন এআইআর আপ মাধ্যমে প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রর গীতা।

শ্রোতবন্ধু আপনার শুনেছেন গীতটি হিন্দি কথাচিত্রার গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর। এথরে শুনন্তু ইয়ে জবানি হে দিওয়ানী চলচ্চিত্রর গীতটি কণ্ঠ দিয়েছেন্তি বেনি দয়াল এবং শেফালি আলভারিস। গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত প্রীতম।

শ্রোতা বন্ধু এথরে শুনন্তু কথাচিত্র ওম শান্তি ওম রু এই গীতটি কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল অভিজিৎ গীত রচনা জাভেদ অখতর সঙ্গীত নির্দেশনা বিশাল এবং শেখর কথাচিত্র ওম শান্তি ওম।

এই গীতটি শুনেছেন অনুরাধা পড়ুয়াল কণ্ঠে জঙ্গল লভ চলচ্চিত্র গীতিকার সমীর সঙ্গীত আনন্দ মিলিন্দ।

শ্রোতাবন্ধু শুনুছন্তি কেতোটি হিন্দি কথাচিত্রর গীত আকাশবাণী ভবানীপাটন কেন্দ্ররু। এথর নিয়েছু হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষালক কণ্ঠের এই গীতটি বোল বচ্চন চলচ্চিত্ররু। গীত রচনা করছন্তি সবির আহমদ, সঙ্গীত নির্দেশনা অজয় অতুল, কথাচিত্র বোল বচ্চন।

শ্রোতবন্ধু, হিন্দি সিনেমা নামর লোকপ্রিয় গীত চিঠি আই হে। এসহিত অনেক হিন্দি সিনেমা গীত ও শতাধিক গজল গায়ক কোটি কোটি ভারতীয় হৃদয়ে বসা বাঁধি পঙ্কজ উদাস আজ হচ্ছে জন্মজয়ন্তী। সে গুজরাটর জেতপুর ঠারে 1951 মসিহা মে মাসর 17 তারিখে জন্মগ্রহণ করে। সে জনে বিশিষ্ট ভারতীয় গজল ও প্রচ্ছদপট গায়ক লে। 1980 মসিহার তাঁকর প্রথম আলবম আহট রিলিজ হয়েছিল। চিঠি আই হে, চান্দি জেসা রঙ হে, অহিস্তা আদি সে গাই কতোটি লোকপ্রিয় গজল অটে। তাঁকর স্বর ও গায়ন শৈলী সারা ভারতবর্ষে গজলকু ঘরে ঘরে পরিচিত করেছে। সঙ্গীত জগতরে তাঁকর বিশেষ অবদান পাই তাঁকু ভারত সরকার 2006 দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছেন। পঙ্কজ উদাস রাজকোট সঙ্গীত একাডেমির সঙ্গীত শিক্ষা লাভ পরে গোলাম কাদির খাঁ সাহেবঙ্ ঠারু হিন্দুস্তান ভোকাল ক্লাসিকাল মিউজিক শিখিলে। সে 50 অধিক সঙ্গীত আলবম করে। 1972 মসিহার কে চ্যাটার্জী নির্দেশিত কামনা ফিল্ম।

শ্রোতা বন্ধু, আপনার সমস্তে অনুভব করুবে পরিবেশ তথা জলবায়ুর পরিবর্তনকু, যাহার প্রভাব সিধাসলক ভাবে আমরি উপরে পড়ুছে। আমি হি তার ভয়াবহ পরিণতকু সামনা করুছু। শ্রোতা বন্ধু, আপনার জাঁচান বিজ্ঞানর অসত ব্যবহার ও সর্বোচ্চ মুনাফা অর্জন পাই খনিজ সম্পদর ব্যবহার পরিবেশ প্রতি ধ্যান।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর
3: এথরার শিল্পী হলে শেখর চন্দ্র ঘোষ, গীত রচনা নন্দকিশোর সিং।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেহি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ়মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেহি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ়মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: पॉडकास्ट और वायरल रील्स के शो में सोचो असली ओजी कौन है। बॉस रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी। वही सुकून वाली वाइब, म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग। ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते। आकाशवाणी 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज़।

0: আচ্ছা, এইটি রেজিস্ট্রেশন হেলা পরে আপন কেবে প্রথম কিস্তিটি পাইলে?
1: রেজিস্ট্রেশন হেলা পরে প্রথম কিস্তিটি মু প্রেগন্যান্সির 4 মাসের পাইলি 6000 টাকা।
0: আচ্ছা, দ্বিতীয় কিস্তি কেবে পাইলে?
1: দ্বিতীয় কিস্তি এপর্যন্ত পাইনি, মু ছুয়াকু 10 মাস যেবে হবো সেবে পাইবি।
0: কত টাকা পাইবে?
1: 4000 পাইবি।
0: আচ্ছা, আপনকর পুও হইতিলে কি ঝিও?
1: পুও।
0: আচ্ছা, পুও হইতিবারু আপন মমতা যোজনার আপন 10000 টাকা পাইছন্তি।
1: হ্যাঁ,
0: আপনকু কেমতি লাগুচি?
1: মতে খুশি লাগুচি মমতা যোজনার পয়সা পাইকি। কিছু দরকার জিনিস সেটা মো পয়সার মু কিনি পারলি মমতার যেটা পড়িছি, আর পয়সা দ্বারা বহুত সুবিধা মধ্যে পাইলি।
0: আচ্ছা, অনেক মা মানকু মধ্যে এই সুবিধা হেউচি এই পয়সা পাইবা দ্বারা।
1: হ্যাঁ,
0: আপনকু বহুত বহুত ধন্যবাদ। আপন কোন কহিবা কো চাইবে যোজনা সম্বন্ধে?
1: যে মা মানে বাহার কো কাম কর যাচন্তি, যাকো নিজ মেডিসিন পাই কিছু খরচ দরকার হই থাই, এই মমতা পয়সা দ্বারা সেমানে নিজে সেটা নিজে বুঝি পারচন্তি সে পয়সার,
0: মানে নিজের অত্যাবশ্যক খরচ সে করি পারুচন্তি,
1: নিজ পয়সার করি পারচন্তি,
0: যদরে সেমানকু কিছি সময় পাই হয় তো বাহার কো জিবা কো কাম করিবা কো পড়ু নাহি।
1: না পড়ুনি।
0: বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম, আশা করুচু আপনকর জীবন মঙ্গলময় হব। ধন্যবাদ।
2: মা সবুবেলে বন্দনীয়, সেই মার পাদতলে আমি কোটি প্রণাম জনাই আজর কার্যক্রমটিকে এইটি রাখুছু। উপস্থাপনারে থিলি মু দীপ্তিময় সিং। নমস্কার।

শ্রোতাবন্ধু প্রচার কলু ভারত সরকারঙ্কর বিভিন্ন উন্নয়নমূলক যোজনাকু নেই কার্যক্রম উদয় ভারত আপন কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্টজ এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ এবং নিউজ অন এয়ার এফ মাধ্যমে। শ্রোতাবন্ধু শুনন্তু এক সূচনা, শ্রোতাবন্ধু টাণ খরারে বাহারকু যাআন্তু নাহিঁ, হালুকা ফিকা ঢিলা সুতা লুগা ব্যবহার করন্তু, ঘরে পরদা টানন্তু, রাতিরে ঝরকা খোলা রখন্তু, যেতে সম্ভব থন্ডা পানিরে গাধান্তু, শোষ নথিলে মধ্য প্রচুর থন্ডা পানি পিয়ন্তু, ওয়ারএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি ঘোল দহি তোরাণী লেম্বু পানি প্রচুর পরিমাণে পিয়ন্তু, গরিষ্ঠ খাদ্য মোটে খাআন্তু নাহিঁ, চা কফি মাদকদ্রব্য ও কার্বনযুক্ত থন্ডা পানীয় ব্যবহার করন্তু নাহিঁ। যদি বাহারকু যিবাকু পড়ে সাথিরে কলা চশমা জোতা চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করন্তু, সঙ্গে পানি বোতল নেবাকু মোটে ভুলন্তু নাহিঁ। ভীষণ খরারে বিশেষ করে দিন 12টারু দিন 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করন্তু নাহিঁ। বাহারে কাম করুথিলে ছতা বা টোপি ব্যবহার করিবা সহ ওদা গামুছারে মুন্ড বেককু ঘোড়াই রখন্তু, বন্দ গাড়ি ভিতরে ছোট পিলাঙ্কু ছাড়ি আসন্তু নাহিঁ। গৃহপালিত পশু পক্ষীমানঙ্কু ছাইরে রখন্তু ও পানি পিবাকু দিয়ন্তু, শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তরঙ্কু পরামর্শ নিয়ন্তু। সূচনাটি এতিকিরে শেষ হলা।

0: আকাশবাণী ফণীপাটনা সময়পরাহ্ন 5টা বাজি 30 মিনিট শ্রোতাবন্ধু এ সময়টি যুবশ্রোতাঙ্কর তেবে আসন্তু শুনিবা যুবশ্রোতা বন্ধুমানঙ্ক পাই কার্যক্রম যুববাণী তেবে তা পূর্বরু কিছি সূচনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: নকলি অফার্স প্রতি সাবধান,
5: আরবিআই কহে
6: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
7: পাপা দেখো,
8: হ্যাপি বার্থডে ভাই।
7: দেখো বাহ, মোর ফেভারিট কালার,
8: সবু বেলে শপিং।
7: আই নো মা, খরচ করিবার বয়স এইটা, রাইট?
9: সেভিং করিবার বি বয়স এইটা।
10: আই নো বাপা, সেভ কর, উচিত জায়গায় নিবেশ কর, মূলধন উপরে সুদ মিলিব, যাহাকু পুনি থরে বিনিযোগ কলে সুদ মিলি চালিথিব।
11: আই নো না,
10: আরবিআই কহে
5: কর সঠিক আরম্ভ, হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।

0: कॉलेज रे देखी छै कॉलेज लाइफ हो कि स्कूल लाइफ रे हमर आउटफिट जेंती रोइसी हमर वे प्रेजेंटिंग जेंती रोइसी हम प्रेजेंटेशन निज के जेंती करसु हमर चाली चलन हमर कथा वार्ता हमर इंप्रेसिव जिन बनसी राइट तो से विषय एग्जैक्ट मु उतरे छै ते बेले मु गीत लेखला बेले वर्ड्स माने भी सेट आउ छै जेंती कि मोर लाइफ रो गाना माने जिनटा आपण माने देखि पारथिबे YouTube रे भी सुनि पारथिबे जिन गान के बहुत सुन रे सुंदरी ननी तुई मोर कथा नै जानी लाइक इट्स ट्रू है हमें ओपन लेखसु सेटा कि আমি এমতি নেকি সে নাখর গুণা কান লাইক ইটস গুড বট মোর লাইফ রে মুই সে মানকে ফেস টু ফেস নিয়ে দেবা কলেজ লাইফ রে মুই কেবে নিয়ে দেখে কাকে ধোতি পিন্ধবাটা কাকে ইউনো সেটা পিন্ধবাটা বট লোক মানে সেটা লেখসন বড়িয়া সে মানে তাকর জিনিসকে অবজর্ভ করে লেখসন বট মুই মোর এজ রে জানা ঘটিছে মুই সে বিষয় হি লেখসি দ্যাটস অল
1: ঠিক কহিলি মানে সেটা কো বি ক্ষেত্র হউ শিক্ষা নিহাতি জরুরি আচ্ছা আর আপনি কহিলে কি আপন মানে নিজে যাহা সবু দেখিছন্তি সামাজিক হিসাবে যাহা সবু আপন নিজে মানে এক্সপেরিয়েন্স করিছন্তি তাহা কই নি আপন গীত লেখন্তি সেটা বহুত ভাল কথা তবে আপন যে গীতটি কহিলে মু নিশ্চিত ভাবে চাহিবি যে আপন সেই গীতটি আমি শ্রোতা মানুষ শুনেইবি
0: শুন রে সুন্দরী ননি তুই মোর কথা নেই জানি হেলে জানবু বেলে রানী তুই হি জীব দিবানী নেই কর ইনে মন মানি বেস্ট অছে তোর জব বানী বন কর ইনে সে তানি নে তো কহেবু হানি হানি কথা তোর শুনলি না

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। শুনন্তু কার্যক্রম সম্পর্কের সূচনা। প্রথমে চলিত অধিবেশনর সন্ধ্যা 6:30 শুনবে আদিবাসী গীতক্রমে অমনাত্য গীত পরিবেশন করবে রদ্মা অমনাত্য, সুনামতী অমনাত্য ও সাথী। জেলা হালচাল ক্রমে শুনবে সম্বলপুর জেলা সম্পর্কের রাতে 7:25 আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম শুনিপার রাতে 7:30 চিঠি পাইছু কার্যক্রম প্রচার করব রাতে 8:00। হিন্দি ভক্তি গীত প্রচার করব রাতে 8:15। স্পোর্টস ক্যান রাতে 8:30, রাতে 9:15 স্পটলাইট রিলে করে শুনাইব আকাশবাণী দিল্লি। আজ রাতে 9:30 অখিল ভারত নাটকর কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 10:00 শুনবে রবিবাসীর সঙ্গীত সভা আকাশবাণী দিল্লি। শ্রোতাবন্ধু, এ চলিত অধিবেশনের আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কের সূচনা। এথর শুণন্তু আসন্তাকালি আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা। সকাল 6:10 শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা চেতনা চিন্তন প্রচার করব সকাল 6:30। সকাল 6:35 শ্রীমদ ভাগবত কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করব সকাল 7:25। সকাল 7:30 শুনবে শ্রীরামচরিত মানস চাষর কথা প্রচার করব সকাল 7:40। সকাল 7:45 পুরাতনী ক্রমে প্রচার করব কতটি ওড়িশী অরবিন্দ মুদুলি গাই ভক্তি গীত প্রচার করব সকাল 8:30। সকাল 8:45 শুনবে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাস। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব সকাল 9:00। ওড়িয়া কথাচিত্র গীত প্রচার করব সকাল 9:30।

0: শ্রোতাবন্ধু আপন কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সময় রাতে 7:30 প্রচার করছু চাষী ভাই ও ভী মানুষ কার্যক্রম চাষবাস তবে তা পূর্ব এই সূচনা
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: যুগে দাদা জোহার জোহার জোহার
1: জোহার রে লেকড়ু জোহার জোহার জোহার জোহার বাবু লেকড়ু তোমার ঘর বাটকে যাইছিলি বলনু বড় খুশি লাগলা
0: হ্যাঁ
1: ফুল গছ দূরা লগাইছু হেলা আম জাম গছ করিছু
0: হাই হাই
1: আম জাম গছ লগাইছু কদলি গছ বি লগাইছু
0: হ্যাঁ
1: হেলা
0: দাদা
1: হ্যাঁ
0: তুই পনস গছ নেই দেখি কি
1: তোরা পটিয়া থিলা কি
0: হাই
1: হ্যাঁ হ্যাঁ
0: আর ফলিছে বনে হ্যাঁ বড় বড় হেলা না বলনু হ্যাঁ তুই গছ পতর কে দেখলু আর সর্দা হইছু
1: হ্যাঁ গছ পতর তোর ঘরে ফুনি আছে মোর ঘরে ফুনি আছে আর দুসরা লোকর ঘরে ফুনি গছ পতর
0: আছে
1: মাতর তুই যেন যতন রতন কর রাখিছু হেলা খসার দৌচু তার সঙ্গে যেন প্যান দৌচু খরা মাসে হেতার সতুন খুশি লাগলা
0: দাদা আমি যেন তা আমার গাগর র বলনু হ্যাঁ যতন রতন করুছু হ্যাঁ সুষম খাদ্য খাওছু হ্যাঁ রোগ বা থেলে ডাক্তার আজ্ঞা পাকে দৌছু হ্যাঁ আর আমার পরিবেশকে নির্মল রাখুছু ঠিক সময়াতে খুঁচু ঠিক সময়াতে শুচু ঠিক সময়াতে কাম দাম করুচু হেনতা আমি গছ গুটে যদি লগামু বলে দাদা গছর ফুনি বি আমাকে যতন পাতন করবাকে পড়বা
1: পড়বা পড়বা
0: গছকে কেতেবেলে প্যান দামা গছকে কেতেবেলে খত টিকে দরকার সার খনেক দরকার তার বি ব্যবস্থা করমা গছে বেশি কেনটা খরা নে পড়বা কি বেশি ছেই হুতিলে গছে কেনটা টিকে খরা পড়বা পবন টিকে বাদু থুবা হ্যাঁ গছকে কেনটা কি কোটা কুটি নে করবা এটা ফুনি দাদা যতন পাতন করমু বইলে হ্যাঁ আমি ফুনি দাদা আমার ঘর পাখর যে পরিবেশ আছে তাকে ফুনি সবুজ শস্য শ্যামলা করি পারমু
1: বাবুরে এড়ে বড় ভল চিন্তা গুড়ে তুই করুচু মকে খুশি লাগলা
0: হাই
1: হেলা যে আমি তো করুচু বলনু তুই করুচু আর মুই ফুনি করুচে হেলা আমার যেন শ্রোতা বন্ধু মানে শুনুচন সেমানে বি যদি ইহি পাশে গছকে যত্ন রতন করবে আর বড় ভাগ করে ইজন খরা দিনে বলনু হেলা ই তপর দিনে যদি প্যান্ট টিকে ঠিক হিসার দেবে বেলে সব কথা ঠিক হবা দেখ কা হেসি আমি ছোট ছোট গছকে প্যান দেসু এবার আম গছ গুটে হেলা কি জাম গছ গুটে হেলা বুঝলু কি ই কদলি গছ হেলা ই গছ মনকে বি খরাতে যদি সুবিধা হচ্ছে বলে প্যান টিকে টিকে দেবার কথা
0: দাদা এটা তো তুই কই দেলু বলনু খরা দিনে প্যান টিকে দেবার কথা বলি করি আর গোটে মুখ্য কথা হেলা দাদা যে এই খরা দিনে বলনু ঝড় তোফান হেসি হঠাৎ ধুকা গরল হেসি হেনতা সময়াতি দাদা যেন গছকে আমি এটা যতন রতন করি রাখিছু সেটা ঢুলি যেসি হ্যাঁ পড়ি যেসি কি ভাঙ্গি যেসি দাদা রঞ্জা গোটে গোটে যদি হে গছে লগাতু হ্যাঁ বলে গছ খুনি মজবুত রয়েতা এনটা ধুকা গর হেলা বেলকে তার খনে জীবন রক্ষা হেতা
1: দেখ বাবু এই রঞ্জা কথা কয়লাকে তুমি কদলি গছর কথা কৌছ
0: হয়
1: কদলি গছর বড়া শত্রু বলনু পবনে ধুকা করে হেলা তো ই দুনিয়া কা হেসি কদলি গছটা ধুকা করে হেলে পড়ি যাবার সম্ভাবনা থিসি তুই কয়লা পরা টেঙ্গনা গুটে রঞ্জা গুটে গুটে দেলে হেলা বলে সব জিনিস ঠিক হেতা বুঝলু কি তার সঙ্গে সঙ্গে ছোট ছোট যে আম গছ নুয়া করে লগাইছি মু জাম গছ এটা মানে ধুকা পবন হেলে ক্ষয় দিয়েছি আমি যদি তাকে টেকনা দেমু রঞ্জা গুড়ো দেমু হেলা ধুকা গরল রক্ষা করমু দেবী যে করি আমি ফল দুইটা পাই পারমু
0: দাদা সবর মূলে হেলা বলু যতন কলে রতন মিলবা
1: হয়
0: হ্যাঁ আমি আমার পরিবার সদস্য মন কর যেনতা যতন পাতন করুছু হেনতা বললু দাদা আমি যেন গছ পতর লগাউছু কি আগকে লগামু তার ফুনি আমাকে যতন পাতন করবাকে পড়বা আর আমি গছ পতর লগাই করি একা আমার পরিবেশকে আমি সুরক্ষা দি পারমা
1: পারমা
0: যে দাদা তুই তো জানিছু বললু আর আমার বৈঠককে হ্যাঁ এনতা শিল্পী দাদা শিল্পী ভয় মনে আসি করি হ্যাঁ আমার মনোরঞ্জন কেনতা হবা তার বিষয় তুই সে চিন্তা
1: করছন যে বাবু হ্যাঁ সিধা সিধা কো আজ কেন শিল্পী এসেছেন
0: চন্দ্রমণি প্রধান দাদা আর তাঁকর দলবল
1: তো গি শুনু এনতা হয়

0: শুনলি বাবু, যেটা শুনরা করি আমার শিল্পী আর তাঙ্গ দল বল গীত পরিবেশন কলে মনটা উল্লাস লাগলা,
1: উল্লাস লাগলা। হ্যাঁ যে দাদা, তুই তো জানিস আমি বৈঠক কে আসলে বললু চাষবাস বিষয় থেকে জ্ঞান কৌশল টিকে শুনছু, এক্ষুনি শুনমা। হ্যাঁ তো শুনু শ্রোতা বন্ধু, আপন মানে তো জানিছন আমার কলাহান্ডি আর নোয়াপড়া জেলা নে রকম রকমর পনিপরিবার চাষ মানে আমার চাষী মানে করুছন। তো হেনতা চাষ ভিতরে ভেন্ডি চাষ গোটে বি আমার চাষী দাদা মা ভেন মনে করুছ। তো ভেন্ডি চাষ কেনতা হিসাব নে করবার কথা আর কেন বৈজ্ঞানিক প্রণালীতি যদি আমি চাষবাস করমা বলে বনে করি দুই পয়সা আমি ভেন্ডি চাষ নু পাই পারমা, তো এই বিষয়টি আলোচনা করবার লাগি আজ আমার বৈঠক নে জনে কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা আসিছন। সে আজ্ঞার না হেলা ডক্টর বিভূতিভূষণ সাহু, আজ্ঞা বৈজ্ঞানিক অছন উদ্যান কৃষি বিজ্ঞান বিভাগ ওইটি ভবানীপাটনা ঠানে। তো আজ্ঞা আপনকে আমার আলোচনাকে স্বাগত আর জোহার।
2: আপনার মধ্যে মোর প্রতি নমস্কার।
1: আজ্ঞা আমি তো জানিছু রকম রকমর পনিপরিবা আছে, যেন চাষী দাদা মানে ভেন্ডি চাষ করবা লাগি আগ্রহ প্রকাশ করবে কি করুছন, সে মানে ভেন্ডি চাষ কে কাঁ করি করবে আর যেন পনিপরিবা আছে যেন তা

0: ফসল হি সারলা পরে বিক্রি বটা পরে আপনকে একর প্রতি কেতে টাকা লাভ হচ্ছে সে বিষয়টি দ্বিপদ কহন।
1: না আমি তো একর একর নেই করবা, 20-25-30 ডিসমিল খন্ডে করুছু। আর সিজন রে যে মার্কেট রে যেতে কেতেবেলে 10 টাকা কেতেবেলে 20 টাকা রহুছে, যদি রেট টিকে অধিকা হলে লাভ টিকে অধিকা হয়ে যায়, রেট টিকে কম থিলা বেলে টিকে কমি যাচ্ছে। আর খরচা তো বেশি নিয়ে আসবা ভার সাহেব, আমি 10-20-30 ডিসমিল কলা বেলে খরচাটা 3-4 হাজার খন্ডে আসুছে, লাভটা 5-7 হাজার হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, তো 3-4 হাজার টাকা খরচা করছেন আর লাভ 5-7 হাজার টাকা পাউছেন। তো আপন কেনটা রকম খত সার ব্যবহার করছেন?
1: চসলা টাইমে গোবর খত দি করে চসুছু, তারপরে রাসায়নিক সার টিকে দে আজ্ঞা, বেশি রাসায়নিক সার দিলে বি আমার গাঁ গাঁলি মানকে টিকে লোক কিনবা লাগি পছন্দ নি কর। সেটা আমি বেশি নেই, ফার্টিলাইজারটা বেশি নেই দেবা না, টিকে দে আজকালি রেট কে দেখি করে টিকে কম ফল সি, তো রাসায়নিক সার দিলে টিকে অধিকা প্রোডাকশন হেসি।
0: আজ্ঞা,
1: হাইব্রিড বীজ সবু রাসায়নিক সার টিকে নিহাতি দরকার, এতলাম টিকে দে দেবাকে পড়ুছে।
0: আচ্ছা, তো যেন চাষি তো দা মা আমার রেডিও মাধ্যমে শুনুচন, সে চাষি তো দা মা ভাই মনকে আপন কানা বার্তা দেবাকে চাইবে?
1: মার্কেট রু কিনি খাবার অপেক্ষা ভাল জিনিস নিজে চাষ করি করি নিজে ঘরের পনিপরিবার শাগ খাবার লাগি বি হবা, আর কিছু গোটে তার মানে সেদিন বেনিফিট বি পেয়ে পারবে। এটা সব চাষি মানকে কিছু না কিছু পনিপরিবা ভেজিটেবল চাষ করন, নিজে খাবার লাগি বি হবা, আর ভাল জিনিস আর মার্কেটে দুই পয়সা পাইবি পারবে।
0: বড়িয়া কথা গুলো কহিলে চাষি দাদা, আজি আপন আমকে সময় দিথুয়ারু আর আপনকর চাষবাস বিষয়ে দুই পদ আমার সঙ্গে কথাবার্তা হইতুয়ারু আপনকে আকাশবাণী ভবানীপাটনা তরফরু বহুত বহুত ধন্যবাদ আর জুহার।
1: জুহার জুহার।
2: শুনলি বাবু, হ্যাঁ, যেড়ে সুন্দর করে আমার চাষি দাদাকে পচরে দেলু, চাষি দাদা ফুনি গুটে গুটে করে সব কথা কই দেলে
0: কই দেলে
2: হেলা। তো এন্তা কয়লা ভিতরে বাবু, সময় তো হইগলা না,
0: হেলা না,
2: বৈঠক কে শেষ করাকে পড়বা। তো বৈঠক শেষ করার আগনুন যেন মনে আমার কার্যক্রম শুনুচন, চাষি ভাই দাদা কাকা মা ভাইমনকে মুই যুগে দাদা
0: আর মুই লেগড়ু দাদার
2: জোহার।

শ্রোতাবন্ধু প্রচার কলু আপনার চিঠি ও আমরি উত্তরকু নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও আশ্বাসন পট্টনায়ক। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 110.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ার অ্যাপ মাধ্যমে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার কতটি হিন্দি ভক্তিগীত শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। এথর পারম্পরিক রচনার গাইছন্তি পঙ্কজ মল্লিক।

0: যে ইঠি আপন শোই নাহতি মু শোইছি সেতবারে মা থন
1: কোন কহুছ বে
0: মো পিতৃ ছাল উতরি জীব আজ্ঞা মা কাহাতে ছাঞ্চুড়ি মুঠা পড়িলে ইন্দ্র চন্দ্র ডররে ঘর ছাড়ি পড়াইবে আজ্ঞা মো কহু থার মা থন
1: চুপ চুপ রাজ ও সাঙ্গরে খেল লগাইছু নাই কেন্দ্রাপড়া তো মামুরকু যাবি পরা
0: আজ্ঞা ছুটি তো মিলিলা নাই
1: আউ কালিটু তোতে চারি দিন ছুটি দেলি যা তো মামুরকু যা বাট খরচ আছে
0: আজ্ঞা কাহু পাইবি আজ্ঞা
1: আচ্ছা নে নে চারি টঙ্কা বাট খরচ করিবু মামু মাইব গরে খজা নেই করি যাবো
0: আজ্ঞা দিদি কোন খালি দিয়ে বাবু ঘর চাকর আজ্ঞা খন্ডে বলি খন্ডে অঙ্গা নাই
1: কালি তো পেম অঙ্গা কিনতে যা পিন্ধি করে মামুর খুঁজিব এটি আসলো এই কমল ঘোড়াই করে এটি শুই পড় মু আসিবা যে এমতি ঘোড়াই করে শুই দিবু কাশিবু নেই কি ছিঙ্কিবু নেই জোরে নিঃশ্বাস নবু নেই কি শুই পড়লে ঘুঙ্গুড়ি মারিব নেই বুঝিলু মারি করে হাড় গুড়ু চুনা করে
0: বাবু কিছু নেই আজ্ঞা

0: ঠাকুরে, সে মা মঙ্গলা কাহাকে ভোলা তাকে দূর ফুটি দৌছ? রাগ মুন্ডের মহালক্ষণী কোন না করলি? স্বামী দেবতা যে তাকে ছাঁচু মুঠারে পিটি পকে কি বুদ্ধি করিবি? চিতা পড়ে গেলি গো
1: ଚାଲନ୍ତୁ।
0: ଛାଞ୍ଚ ମୁଠିରେ ଫୋପାଡ଼ି ଦେଲିନି, ଉଠ
1: ମାମୁ। ବାବୁଙ୍କୁ ଆମର ଏମିତି କଣ ଡାହାଣ ଲାଗିଛି ନା କଣ? ଏଇ ଛାଞ୍ଚ ମୁଣ୍ଡ ଦେଖିକିରି ଚମକୁଛନ୍ତି କାହିଁକି?
0: ତୁ ତାଙ୍କୁ ଆଗେ ଉଠେଇଲୁ ସାଙ୍ଗରେ ବାହା ପଲଙ୍କ ପ୍ରମାଣ ଦେଇଲୁ।